শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 6 জুন শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের শিল্প মন্ত্রণালয় জানিয়েছে যে জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে 2040-এর দশকের মধ্যে দেশের সর্বোচ্চ 5টি পুরনো পারমাণবিক চুল্লি পুনর্নির্মাণ করা প্রয়োজন। একটি নতুন প্রস্তাবনা পেশ করতে শুক্রবার অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে পারমাণবিক বিদ্যুৎ নীতি বিশেষজ্ঞ সমন্বিত একটি প্যানেলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবটিতে এই অনুমান করা হয়েছে যে 2040 অর্থবছরে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 20% আসবে পারমাণবিক শক্তি থেকে। এতে এও বলা হচ্ছে 60 বছর ধরে চালু থাকা পরমাণু চুল্লিগুলো বন্ধ করে দেওয়ার পর এই মাত্রা বজায় রাখার জন্য 2040-এর দশকের মধ্যে 2 থেকে 5টি এবং 2050-এর দশকের মধ্যে 11 থেকে 14টি পারমাণবিক চুল্লি পুনর্নির্মাণ করতে হবে। নতুন পারমাণবিক চুল্লি নির্মাণ করতে দীর্ঘ সময় লাগবে। অন্যদিকে সৃজনশীল এআই এর বর্ধিত ব্যবহার এবং অন্যান্য কারণে বিদ্যুতের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত সময়সীমাটির আপাত লক্ষ্য হল পরিষেবা সংস্থাগুলোর জন্য পূর্বাভাস যোগ্যতা বৃদ্ধি করা, বিনিয়োগ সহজতর করা এবং মানব সম্পদ উন্নয়ন করা। সরকার গত বছর একটি নতুন কৌশলগত জ্বালানি পরিকল্পনা অনুমোদন করে, যেখানে পারমাণবিক শক্তির ব্যবহার সর্বোচ্চ করার আহ্বান জানানো হয়। এক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ ছিল দেশজুড়ে পুরনো পরমাণু চুল্লিগুলোকে কিভাবে পুনর্নির্মাণ করা যায়। জাপান জেনেসিস মিশন নামক একটি মার্কিন জাতীয় প্রকল্পে যোগ দেবে, যার লক্ষ্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপার কম্পিউটার ব্যবহারের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে ত্বরান্বিত করা। জাপান হবে এই প্রকল্পের প্রথম আন্তর্জাতিক অংশীদার। মার্কিন ও জাপান সরকার আগামী 5 বছরে এই প্রকল্পে $500 মিলিয়ন করে বিনিয়োগ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত নভেম্বরে প্রকল্পটি চালু করে। বৃহস্পতিবার ওয়াশিংটনে জ্বালানি মন্ত্রণালয়ের কার্যালয়ে মার্কিন জ্বালানি মন্ত্রণালয় এবং জাপানের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা একটি অভিপ্রায় পত্রে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্বের আওতায় যুক্তরাষ্ট্রের জাতীয় গবেষণাগার এবং রিকেন ও ন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যাটেরিয়ালস সায়েন্স সহ জাপানের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলো কোয়ান্টাম তথ্যবিজ্ঞান, ফিউশন জ্বালানি এবং জৈব প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে যুগান্তকারী অগ্রগতি সাধনের জন্য গবেষণা সহযোগিতা বৃদ্ধি করবে। এনএচকে সংকলিত তথ্য থেকে দেখা গেছে যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জাপানের 47টি জেলার মধ্যে অন্তত 9টিতে এপ্রিল মাস থেকে ভালুকের আক্রমণে 25 জন আহত বা নিহত হয়েছেন। পরিবেশ মন্ত্রণালয় জানাচ্ছে আক্রান্তদের মধ্যে 4 জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার উত্তর পূর্ব জাপানের আকিতা শহরের কাছের একটি পাহাড়ি জঙ্গল থেকে 73 বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত এবং দেহের অবস্থা পর্যালোচনা করে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে যে তাকে ভালুক হত্যা করেছে। মন্ত্রণালয় জনগণকে ভালুক তাড়ানোর জন্য রেডিও বা ঘণ্টা সঙ্গে রাখতে এবং বাইরে বেরোনোর সময় দলবদ্ধভাবে থাকার আহ্বান জানাচ্ছে। এছাড়াও কম দৃশ্যমানতাযুক্ত এলাকায় ইচ্ছাকৃতভাবে উচ্চ শব্দ করতে এবং ভালুককে আকৃষ্ট করতে পারে এমন খাবারের উচ্ছিষ্ট ফেলে না রাখারও আহ্বান জানানো হচ্ছে।

খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন সরকার জানিয়েছে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই বলে আবারও সতর্ক করে দিয়েছে যে এই অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত শান্তি অর্জন সম্ভব নয়। ইরানের তাসনিম বার্তা সংস্থা বৃহস্পতিবার এই বিবৃতির খবর জানিয়েছে। আইআরজিসি বলেছে ইসরায়েলকে অবশ্যই তার হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের অধিকৃত এলাকাগুলো থেকে সরে যেতে হবে। ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লার নেতা নাঈম কাসেম যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন প্রতিরোধও চলবে এবং তিনি লেবাননের কর্মকর্তাদের ইসরায়েলের সঙ্গে আলোচনা না করার আহ্বান জানিয়েছেন। এছাড়া গোষ্ঠীটি বৃহস্পতিবার আরও একটি হামলা চালানোর দাবিও করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস হিজবুল্লার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন থাকার কথাও জানিয়েছেন। এদিকে লেবাননের টেলিভিশন চ্যানেল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটি সাক্ষাৎকার সম্প্রচার করেছে। এতে তিনি বলেন তেহরান এখনও ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে একটি শান্তি চুক্তিতে লেবানন সহ সকল রণাঙ্গনে যুদ্ধাবসানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

0: সরকারি ও বেসরকারি খাতে সমন্বয়ে গঠিত একটি পরিষদ হাইড্রোজেন ফুয়েল সেল চালিত একটি দূরপাল্লার ট্রাক পরিবহন নেটওয়ার্ক তৈরির নীতি ঘোষণা করেছে। নবগঠিত পরিষদটি বৃহস্পতিবার প্রথম বৈঠকে এই পরিকল্পনা উন্মোচন করে। এর সদস্যরা শিল্প পরিবহন ও পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি গাড়ি নির্মাতা ও আর্থিক প্রতিষ্ঠানের মতো বিভিন্ন খাত থেকে এসেছেন। তারা উত্তর পূর্বের ফুকুশিমা এবং দক্ষিণ পশ্চিমের ফুকুওকা জেলার মধ্যে 1,300 কিলোমিটার দীর্ঘ একটি পরিবহন নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছেন। এতে কার্বনমুক্ত হাইড্রোজেন জ্বালানি নির্ভর ফুয়েল সেল চালিত যানবাহন ব্যবহার করা হবে। অংশগ্রহণকারী সংস্থাগুলো সরকারি ভর্তুকি নিয়ে আগামী 10 বছরে এক্সপ্রেসওয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক বরাবর আরও 30টি হাইড্রোজেন স্টেশন নির্মাণ করবে। এই প্রকল্পটিতে প্রায় 1,500 ফুয়েল সেল চালিত ট্রাক ব্যবহার করা হবে। পশ্চিম জাপানের হিমেজি শহরের একটি চিড়িয়াখানায় শিশুদের একটি জলহস্তির দাঁত ব্রাশ করানো দেখার এক অনন্য সুযোগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি ছিল দাঁত ও মুখের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে 4 জুন থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী বার্ষিক জাতীয় প্রচারণার একটি অংশ। বৃহস্পতিবার হিমেজি নগর চিড়িয়াখানায় কিবোকো নামের একটি স্ত্রী জলহস্তির দাঁত পরিষ্কার করা দেখতে প্রায় 30 জন স্থানীয় প্রাক প্রাথমিক শিক্ষার্থী একটি অনুষ্ঠানে যোগ দেয়। প্রাণীটির বয়স 42 বছর এবং দৈর্ঘ্য প্রায় 2.5 মিটার। প্রথমে একজন দন্ত স্বাস্থ্য বিশারদ ব্যাখ্যা করেন যে ডোনাট ও চকোলেটের মতো মিষ্টি জাতীয় খাবার সহজেই দাঁতের ক্ষয় ঘটাতে পারে এবং তিনি সঠিকভাবে দাঁত ব্রাশ করার পদ্ধতি দেখিয়ে দেন। এরপর শিশুরা জলহস্তিটিকে তার প্রিয় খাবার আপেল ও গাজর খেতে দেয়। খাবার খাওয়ার পর একজন তত্ত্বাবধায়ক 1 মিটারেরও বেশি লম্বা একটি বিশেষ ব্রাশ দিয়ে প্রাণীটির দাঁত পরিষ্কার করতে শুরু করেন। জলহস্তিটির মুখ হা করে খুলে তার দাঁত ঘষে পরিষ্কার করার সময় শিশুরা একদৃষ্টে তাকিয়ে থাকে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, আপনাদের সবাইকে এই আসরে স্বাগত জানাই। আজ পরিবেশন করা হবে আমার জাপান জীবন। এতে আপনারা শুনবেন জাপানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত সুগিউরা হিদেতাকার একটি সাক্ষাৎকার, থাকবে চিঠি ও ফেসবুক কমেন্ট, কিছু কথা হবে কাঞ্জি কুইজ নিয়ে। এছাড়া জানাবো সম্প্রতি টোকিওতে আয়োজিত বৈশাখী মেলা প্রাঙ্গণে পরিচালিত জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে আপনি যা করতে পারেন শীর্ষক একটি জরিপের ফলাফল। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: আমার জাপান জীবন দিয়ে শুরু করা যাক। শুনুন তাহলে শিক্ষকতার পেশায় নিযুক্ত সুগিউরা হিদেতাকার কথা।
1: আমার জাপান জীবন অনুষ্ঠানে আজ আমাদের সাথে রয়েছেন সুগিউরা হিদেতাকা সেনসেই। বর্তমানে কিয়োতো জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সুগিউরা হিদেতাকা সেনসেই, এনএসকে ওয়ার্ল্ড জাপানের এই আলাপনে আপনাকে স্বাগত জানাই। প্রথমে জানতে চাইব আপনার বর্তমান পেশাগত পরিচয়, আর আপনি বাংলাদেশে গিয়েছিলেন, কেন বাংলাদেশে গিয়েছিলেন এবং কি ধরনের কর্মকাণ্ডে আপনি জড়িত ছিলেন সেই বিষয়ে একটু যদি বলতেন।
2: আচ্ছা, আমার নাম সুগিউরা হিদেতাকা এবং আমি বর্তমানে কিয়োতোতে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাজ করছি। প্রায় 17 বছর আগে 2009 সালে 2011 বছর পর্যন্ত বাংলাদেশের গাজীপুর জেলার জৈদপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রায় 2 বছরের জন্য কাজ করতে গিয়েছিলাম। ওখানে নতুন নিযুক্ত শিক্ষকদেরও প্রশিক্ষণ প্রদান করা হয়। আমি বাংলাদেশে শিক্ষার মান উন্নত করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলাম।

0: বিশেষ করে আমি নতুন নিযুক্ত শিক্ষকদেরকে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে শিখিয়েছিলাম এবং শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তৈরিতে সহায়তা করেছিলাম। এছাড়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিতের ক্লাস নেওয়ার সুযোগও আমার হয়েছিল।
1: বুঝতে পেরেছি। সুগিহুরা হিতে থাকা সেন্সে,
0: হ্যাঁ
1: তো বাংলাদেশে স্থানীয়ভাবে শিক্ষাক্ষেত্রে শিশু এবং শিক্ষকদের সাথে কাজ করার যে আপনার যে অভিজ্ঞতা, এটি আপনার কাছে কতটুকু আকর্ষণীয় মনে হয়েছে?
0: আমি যখন বাংলাদেশ যাই সেই সময়টিতে জাপানে আমি 10 বছর ধরে শিক্ষকতার কাজ করেছিলাম, তাই শিক্ষকতা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েই আমি বাংলাদেশে গিয়েছিলাম। তবে বাংলাদেশের পরীক্ষা পদ্ধতি বলা যায় দেশটির শিক্ষা ব্যবস্থার প্রাথমিক বিদ্যালয় থেকেই প্রতিষ্ঠিত শ্রেণী অতিক্রম করার জন্য বার্ষিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। শিশুদের শিক্ষার ক্ষেত্রে মুখস্থকরণ এবং পরীক্ষার প্রস্তুতির উপর বেশি জোর দেওয়া হতো, উপরন্তু শিক্ষা উপকরণ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত না। পরে আমি আসলে যেভাবে কল্পনা করেছিলাম সেভাবে জাপানের মতো করে শেখাতে পারিনি। জাপানে পাঠদান করে প্রায়শই এমন 31 ক্রম প্রক্রিয়া অনুসরণ করা হয়, যা চিন্তার সক্ষমতাকে গুরুত্ব দেয়। এতে অনুমান করা, পরীক্ষা নিরীক্ষা করা এবং সব শেষে ফলাফলের একটি বিষয় থাকে। তবে বাংলাদেশের স্থানীয় প্রেক্ষাপটে এই প্রক্রিয়ার বাস্তবায়ন করা সহজ ছিল না। আর তাছাড়া যখন আমাকে প্রথম সেখানে পাঠানো হয় তখন আমি বাংলা বলতে পারতাম না এবং সহজ কথা বলতেও আমার অনেক কষ্ট হতো। তবে আমি বাংলা ভাষা শেখার জন্য ক্লাসে যোগ দিয়েছিলাম এবং বাংলা ভাষা শেখার জন্য কঠোর পরিশ্রম করেছি। যদিও জাপানের মতো একই মানের শিক্ষামূলক উপকরণের সহজলভ্যতা আমার কাছে ছিল না, তবুও আমি সৃজনশীলতার সাথে সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ, আমি প্লাস্টিকের বোতল ব্যবহার করে একটি পরীক্ষামূলক রকেট ডিভাইস তৈরি করেছি এবং একইভাবে খুবই পরিচিত দৈনন্দিন ব্যবহৃত উপকরণ থেকে বিভিন্ন শিক্ষা উপকরণ তৈরি করেছি। একটি বিশেষে স্মরণীয় অভিজ্ঞতা হলো শিক্ষা উপকরণ মেলায় অংশগ্রহণ। আমার মেলায় বিজ্ঞানের অনেক পরীক্ষামূলক উপকরণের নাম বাংলায় অনুবাদ করে সেগুলোর সাথে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। এর ফলস্বরূপ আমাদের প্রতিষ্ঠান শিক্ষা উপকরণ মেলার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছিল। প্রথমে আমি ভালোভাবে কথাবার্তা বলতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে আমি বাংলায় কথা বলা শিখেছি এবং অনেক শিক্ষক আমার তৈরি শিক্ষণ উপকরণগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠতেন। এক সময় আমি এমনকি বাংলায় শ্রেণী কার্যক্রম পরিচালনা করতেও সক্ষম হয়েছি। এই অভিজ্ঞতাগুলোর মাধ্যমে আমার মনে যা সবচেয়ে স্মরণীয় হয়ে রয়েছে তা হলো চিন্তার সক্ষমতা। এই বিষয়টির গুরুত্ব ধীরে ধীরে স্থানীয় শিক্ষক এবং শিশুদের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। একই সাথে আমি নিজেও চিন্তার সক্ষমতার গুরুত্বকে জোরালোভাবে বারবার বলতে পেরেছি।
1: সুগিউরা হিতে থাকা সেন্সেই,
0: হ্যাঁ
1: বাংলাদেশে কাজ করার পর একজন শিক্ষক হিসেবে আপনার পেশাদারী অঙ্গনের চিন্তা ভাবনা বা শিক্ষাদানের পদ্ধতিতে কি কোনো ধরনের পরিবর্তন এসেছিল?
0: আসলে আমার পাঠদানের পদ্ধতিতে তেমন কোনো পরিবর্তন হয়নি, তবে বাচ্চাদের শেখানোর সময় এখন আমি আরো বেশি সচেতন হয়েছি যে তাদের কেবলমাত্র তত্ত্ব মুখস্থ করেই শেষ করতে বলা উচিত নয়। পরিবর্তে আমি এখন শিশুরা যা শিখেছে তা কিভাবে বাস্তবে প্রয়োগ করতে পারে তার উপর আরো বেশি জোর দিয়ে অন্য কথায় বলতে পারেন চিন্তার সক্ষমতার উপর বেশি গুরুত্ব দিচ্ছে।
1: আচ্ছা, তো আপনার কি বর্তমানে জাপানে শিশুদের বাংলাদেশ সম্পর্কে শেখানোর সুযোগ আছে?
0: পেশাগতভাবে আমার আসলে খুব বেশি সুযোগ নেই, তবে ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিদ্যা পাঠদান এবং আন্তর্জাতিক বোঝাপড়া বিষয় পাঠদান করে আমি মাঝে মাঝে বাংলাদেশকে আমার শিক্ষার্থীদের নিকট পরিচয় করিয়ে দিই এবং সেই সময় আমার অভিজ্ঞতার বিষয়বস্তু তুলে ধরি। আমি স্কুলের বাইরে ও একটি আন্তর্জাতিক বোঝাপড়া শিক্ষার সংগঠনে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করি। সেখানে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক বিভিন্ন বয়সের মানুষদের আমরা দেখাই যে বিদেশিরা কি ধরনের সমস্যার মুখোমুখি হয়, পাশাপাশি আমরা তাদের এমন অভিজ্ঞতাও দিই যা তারা কল্পনা করতে পারে না। যদি কোনো জাপানি এমন একটি দেশে যায় যেখানে ভাষা বোঝে না, তাহলে কেমন লাগতে পারে? সেই সময় আমরা বাংলা ভাষা ব্যবহার করে কথা বলি, এর মাধ্যমে মানুষরা অনুবাদ করতে পারে যে জাপানে থাকা বিদেশিরা জাপানি ভাষা বা জাপানিদের সাথে যোগাযোগ করতে গিয়ে তথাকষ্ট বা অসুবিধার সম্মুখীন হয়।
1: আচ্ছা, তো আপনি যখন আপনার শিক্ষার্থীদেরকে বাংলাদেশের অভিজ্ঞতা বলেন, তখন জাপানি শিশুদের মাঝে আপনি কি ধরনের অনুভূতি দেখে থাকেন?
0: অনেক শিক্ষার্থী স্কুল ব্যবস্থা, শিক্ষার ধরন এবং দৈনন্দিন জীবনের পার্থক্য সম্পর্কে জেনে অবাক হয়, কিন্তু শিক্ষার্থী আবার বৈশ্বিক বিষয়গুলিতে আরো আগ্রহী হয়ে ওঠে এবং অন্যান্য দেশের শিক্ষা এবং জীবনযাত্রার অবস্থা সম্পর্কে আরো বিস্তৃত দৃষ্টিকোণ থেকে ভাবতে শুরু করে। বাংলা ভাষা শুনে সবাই অবাক হয়ে যায়, ইংরেজি হরে অনেকেই আগে শুনেছি, তাই তার অর্থনা বুঝলে অন্তত বোঝা যায় যে কেউ ইংরেজি বলছে, কিন্তু বাংলা এমন একটি ভাষা যা তারা আগে কখনো শুনেনি, তাই সবাই এমন প্রতিক্রিয়া দেখায় যেন বুঝতেই পারছে না কি হচ্ছে। কিন্তু যখন আমি বলি জাপানে আসা বিদেশিরা জাপানি ভাষা শুনলে ঠিক এমনই অনুবাদ করে, তখন তারা খুব অবাক হয়।
1: বুঝতে পেরেছি। সুগিউরে হিদেতাকে সেন্সে, এবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার কি কখনো বাংলাদেশে অবস্থানকালীন দিনগুলোর কথা মনে পড়ে? আর সেই সময় আপনি যাদের সাথে কাজ করেছেন তাদের উদ্দেশ্যে যদি আপনাকে আজকে কিছু বলার জন্য অনুরোধ করি, তাহলে আপনি কি বলবেন?
0: হ্যাঁ, অবশ্যই আমি এখনো প্রায় সেই দিনগুলোর কথা মনে করি। আমার কার্যক্রমকে মূল্যায়ন করেছেন জয়দপুর পিটিআই এর প্রধান শিক্ষিকা নাসিমা বেগুন সুপাপা এবং প্রধান শিক্ষক মহিজুর রহমান সুপাসা, বিজ্ঞান বিভাগের প্রশিক্ষক কাউসার হাসান সা। তার সাথে আমি আরও 1 বছর কাজ করতে চেয়েছিলাম একজন তরুণী মনির, সে আমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল এবং বাংলাদেশের মানুষের জীবন যাপন সম্পর্কে শিখিয়েছিল। একইভাবে প্রশিক্ষণার্থী রিনা তার বিয়েতে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, বিয়ের অনুষ্ঠান 4 দিন ধরে চলে, এটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম। তোষরা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সঙ্গে আমি খুব আনন্দময় গণিতের ক্লাস নিতে পেরেছিলাম। এভাবে অনেক মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আমি বাংলাদেশে খুবই আনন্দময় দিনগুলি কাটাতে পেরেছি। আসলে একটি দেশকে উন্নত করে মূলত দেশটির জনগণ। যদি জনগণের প্রত্যেকে মনে করে আমি আমার দেশকে আরো উন্নত করতে চাই এবং এ বিষয়ে পদক্ষেপ নেই, তাহলে দেশতে অবশ্যই উন্নত হবে। প্রতিটি ব্যক্তি জনগণের প্রতিটি অংশের প্রচেষ্টার মাধ্যমে জাপান আজকের এই উন্নত অবস্থানে পৌঁছেছে। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশও উল্লেখযোগ্য পরিমাণ অগ্রগতি অর্জন করেছে। আমি আন্তরিকভাবে আশা করি যে বাংলাদেশে আপনারা সবাই আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে আরো বৃহত্তর উন্নয়ন অর্জন করবেন।
1: সুগিউরা হিদেতাকে সেন্সেই,
0: হ্যাঁ,
1: এতক্ষণ আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর এনএইচকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসে আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ।
2: শুনলেন সুগিউরা হিদেতাকার সাক্ষাৎকার। এবারে চিঠি ও ফেসবুক কমেন্টে চোখ ফেরাব। 7ই ডিসেম্বরের রবিবাসরীয় আসরটি ভালো লাগার কথা জানিয়েছেন দীপক কুমার দাস ও আতাউর রহমান রঞ্জু। অসাধারণ অনুষ্ঠান, মন্তব্য টাঙ্গাইল দর্পণের। এই আসরে আমাদের নতুন সহকর্মী শিপন দাসকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বন্ধুদের সাথে। তাকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, সাইফুল ইসলাম ও মেহেদি হাসান মামুন। কবিতার ছন্দে তপতী সরকার লিখেছেন। নতুন কণ্ঠ শিপন দাস, আপনাকে জানাই সুস্বাগতম, সুন্দর হোক আপনার আগমন।
3: স্বাগত জানিয়েছেন পূর্ব বর্ধমান সমুদ্রগড়ের প্রদীপ বসাক। বন্ধু আরও লিখেছেন, জাপানি জীবনযাত্রায় ডিসেম্বরের ব্যস্ততা নিয়ে উপস্থাপকদের বিশদ আলোচনা আমাদের যেন সেখানকার দৈনন্দিন আবহে পৌঁছে দিল। বিশেষ করে উৎসবের প্রস্তুতি, বছর শেষের কাজের চাপ এবং সামাজিক আচার অনুষ্ঠান নিয়ে যে আলোচনা হলো তা শ্রোতাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছে।
2: নতুন সহকর্মী শিপন দাসের সাথে পরিচিত হয়ে খুশি হওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর কুশমন্ডির দেবাশিষ কোপ। এরপর 14ই ডিসেম্বরের আসরটিও মুগ্ধ করেছে পূর্ব বর্ধমানের প্রদীপ বসাককে। শ্রোতাবন্ধু লিখেছেন, আসরটি শুনে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। বিশেষত জাপানস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত লাইফ ইন জাপান বিষয়ক সেমিনারের উপর ভিত্তি করে তৈরি করা প্রতিবেদনটি ছিল খুব তথ্যবহুল ও বাস্তবধর্মী। জাপানে বসবাসকারী বা ভবিষ্যতে জাপানে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য এই সেমিনারের আলোচনা নিঃসন্দেহে দিক নির্দেশনামূলক। তাছাড়া রবিবারের এই অনুষ্ঠানটি যে শ্রোতাদের মতামত ও অনুভূতিকে কতটা গুরুত্ব দেয় তা আরেকবার প্রমাণিত হল চিঠিপত্র ও ফেসবুক কমেন্টের মাধ্যমে।
3: মতামতের জন্য বন্ধুদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। আশা করি আজকের আসর নিয়েও আপনারা লিখবেন। এবারে একটি ভিডিও ক্লিপ পরিচিতি। বিরিয়ানির ঝাঁজ কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি করেছে জাপানের নতুন নিয়মাবলী।
2: বেশ নজর কাড়া শিরোনাম কিন্তু, তাই না
3: দিদি? শুধু শিরোনামই নয়, আপনিও নিশ্চয় জানেন 11 মে ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা এই ভিডিও ক্লিপে যা বলা হয়েছে সেটিও মনে বেশ দাগ কাটার মতোই।
2: হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই।
3: দক্ষিণ এশিয়ার উপাদেয় খাবার বিরিয়ানি সাম্প্রতিক বছরগুলোতে জাপানেও জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু জাপানের অভিবাসন নীতির বড় ধরনের পরিবর্তনের ফলে এই ব্যবসায় জড়িত অনেক বিদেশি কর্মী উদ্বিগ্ন যে তাদের হয়তো ব্যবসা বন্ধ করে দিতে হবে অথবা এমনকি এদেশ ছেড়ে চলেও যেতে হবে।
2: প্রিয় বন্ধু, এ সম্পর্কে আপনারা আরও জানতে চান নিশ্চয়ই, তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিডিও ক্লিপটি দেখুন খুব তাড়াতাড়ি, আর দেখে কি মনে হলো অবশ্যই জানাবেন প্লিজ।
3: বন্ধুরা, গত 19 এপ্রিল টোকিও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় টোকিওর ইকেবুকুরু এলাকায়। সেদিন মেলাতে দর্শনার্থীদের কাছে এনএইচকে ওয়ার্ল্ডকে তুলে ধরার জন্য মেলা প্রাঙ্গণে আমরা একটি বুথ স্থাপন করেছিলাম। বুথে আমরা এনএইচকে ওয়ার্ল্ড অ্যাপ এবং বাংলা ভাষার সহায়তায় জাপানি ভাষা শেখার ওয়েবসাইট দর্শনার্থীদের নিকট তুলে ধরি। এ সময় জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে আপনি যা করতে পারেন এই শিরোনামে আমরা দর্শনার্থীদের মাঝে একটি জরিপ পরিচালনা করেছিলাম। আজ আমরা আপনাদের সেদিনের সেই জরিপের ফলাফল জানাব।
2: হ্যাঁ, যেমনটি বলা হলো জরিপের বিষয় ছিল জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে আপনি যা করতে পারেন। এই জরিপে অংশগ্রহণকারীরা একটি বোর্ডে লিখিত সম্ভাব্য উপায়গুলোতে স্টিকার লাগিয়ে তাদের মতামত জানিয়েছেন বা ভোট দিয়েছেন। জরিপে মোট 109টি ভোট পড়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে উত্তরটি বেছে নিয়েছেন সেটি হল জাপানি ভাষা শিখুন। এই উত্তরে 37টি ভোট পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে যে উত্তরে সেটি হল স্থানীয় নিয়মকানুন মেনে চলুন, যা 34টি ভোট পেয়েছে।
3: এরপর অন্যান্য উত্তরগুলোর মধ্যে ছিল জাপানি বন্ধু তৈরি করা, যা পেয়েছে 14টি ভোট। আরেকটি উত্তর ছিল জাপানি শিষ্টাচার সম্পর্কে সচেতন থাকা, এতে 12 জন ভোট দিয়েছেন। স্থানীয় উৎসব অথবা অনুষ্ঠানে যাওয়া, এই উত্তরে ভোট পড়েছে 8টি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা, এতে 4 জন ভোট দিয়েছেন।
2: তো তাহলে এই জরিপের ফলাফল থেকে আমরা জানতে পারলাম যে অংশগ্রহণকারীদের বেশিরভাগই জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য জাপানি ভাষা শেখা এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তা হাসান ভাই, আমার মনে হয় উত্তরদাতারা যথার্থই উপলব্ধি করেছেন জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে চাইলে জাপানি ভাষা শেখা জরুরি এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলার ব্যাপারে গাফিলতি করা চলবে না। শুধু জাপান নয়, অন্য আরও যেসব সমাজে প্রধানত একটি ভাষারই প্রচলন সেখানেও আমার মনে হয় একই ব্যাপার। স্থানীয় ভাষা না জানলে সাধারণ মানুষের সঙ্গে কোনো আদান প্রদানই সহজ নয়। আর জাপানের মতো আইন মেনে চলা দেশে এর ব্যত্যয় ঘটালে সেই ব্যক্তিকে সমাজ যে গ্রহণ করবে না সে তো বলাই বাহুল্য। এর সাথে আমি অবশ্য স্থানীয় শিষ্টাচার সম্পর্কে সচেতন থাকাকেও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি।
3: দিদি, আপনি একদম সত্যি কথাটাই বলেছেন। আপনি যে সমাজে বসবাস করবেন অবশ্যই সেই সমাজে নিয়মকানুন মেনে চলবেন, এটাই তো স্বাভাবিক। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে রাখি বৈশাখী মেলার সারাদিনের কার্যক্রমের উপর ভিত্তি করে আমরা একটি ভিডিও ক্লিপ তৈরি করেছি। ক্লিপটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ক্লিপটি দেখার জন্য অনুরোধ রইল এবং একই সাথে কেমন লাগলো সেটি জানিয়ে মন্তব্য করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি।
2: আচ্ছা, এই জরিপ প্রসঙ্গে বলি যে সকল ব্যক্তি এই জরিপটি সম্পন্ন করতে সহযোগিতা করেছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
3: এবারে কাঞ্জি কুইজ। প্রিয় বন্ধু, 26 মার্চ বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
4: বোসাই নিচুইতে বেঙ্কিও শিতে সাইগাই নি সোনায়েমাস, বোসাই নিচুইতে বেঙ্কিও শিতে সাইগাই নি সোনায়েমাস।
3: এই বাক্যের অর্থ, দুর্যোগের জন্য প্রস্তুত হতে আমি দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে শিখি।
2: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
4: বোসাই, বোসাই।
2: কাঞ্জির অর্থ হল দুর্যোগ প্রস্তুতি।
3: এই কুইজের দ্বিতীয় অর্থাৎ নীল কাঞ্জির উচ্চারণ হচ্ছে
4: বোকা, বোকা।
3: কাঞ্জির অর্থ হল অগ্নি প্রতিরোধ।
2: এই কুইজের সঠিক উত্তর দিয়েছেন মেহেদি হাসান মামুন। বন্ধু, আপনাকে অভিনন্দন জানাই। তো দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো, ওদিকে শুরু হতে চলেছে জুন মাস। জুন মাস পড়লেই দেশ থেকে দূরে বিদেশে বসে আম কাঁঠালের জন্য মন কেমন করতে আরম্ভ করে। ভারত ও বাংলাদেশে আম কাঁঠাল সহ নানা রকম সুস্বাদু ফলের মৌসুম এখন। বন্ধুরা কেমন উপভোগ করছেন মধুমাস, জানার অপেক্ষায় আছি। বন্ধুরা, এবার তাহলে বিদায় নেব আসর থেকে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আশা করি। কথা হবে আবার আগামী সপ্তাহের অনুষ্ঠানে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
3: সায়োনারা।